মাইনা মতিলিয়া আমাকে বিয়া হবাবে, আগে চ ঘর যাও রাজা মচয়ে আসবে, ইয়র দিন ঘরে উন রাজা বিয়া কসন সাসবে, অসনে বললি আয়া মনু খাই বাবলুটি গিডন্ডকে শুরু তা করলে মালয়সন লাগে সে, ইসরলি রে করম বেটা ইত্র ডান্ড করালি, মুঝ পেট যা ভাচি বেটা ইয়াই বলে সে, আলে নি সাংবে বেটা বলি মনে যায়, করলা নিকে নি

শুই না ডকরি এবে হুতরায় গট শুনালি, শুই না ডকরি এবে হুতরায় গট শুনালি।

যোগে করত কাজের বাবু কঙ্গিনি আই বলে ঘসত কাজের বাবু তেল নিয়াই বলে বাঁধত কাজের বাবু চমারি নিয়াইবে বাঁধত কাজের বাবু চমারি নিয়াইবে মুখে জমায়ে সজরে বাবু আনু দেস্তা বলে আসা

0: হ্যাঁ, জুহার ঝুনকি দিদি, জুহার।
1: জোহার দাসু ভাই, জোহার। খুবই দিন নেই ভেটঘাট হলো, নে তো মানে বলতে নেই আলে, আমি তো ভেটঘাট হলো এদাই, আমি তো জন দাদ দিদি মানে আসছে
0: এমন জামা জুহার ভেট করু নে আলে। কলা আর কলাকার কার্যক্রম শুন তো সব পায় দাদা দিদি ভাই বইন আর কলাকার ভাই বইন মন কে মই দসমু
1: আর মে ঝুনকি
0: আম দুনো করু সে
1: জোহার।
0: জুহার। তো ঝুনকি দিদি,
1: হুম
0: আজ দিন হিসাব না জীবল মোটাক ধরুন ইলু সে নে
1: হ্যাঁ হ্যাঁ
0: মানতার আম দেখুন সে জসন আম জসন কি আম জর তোঠান বললে ঘর নে
1: হুম
0: ঘর দুয়ারে র তোঠান ও তা আম জসন কি সাফ সাফাই তো সঙ্গা সঙ্গা হসে আর সাফ সাফাই বা সঙ্গা তোর চেক জসন বললেন তো লাফি খুবই বিমার তো লাফি হয়েছে সাফ সাফাই নে চি নগত রয়েছে নে আর সাফ সাফাই তো সঙ্গা ওসার হুনি সঙ্গে সঙ্গ কায় জসন কি কটক তেবার বার হো নাল কসনি কুনি দসনে আসনে দিন কোনি দিন জসন কি ঘর হরি কুদিম হয়েছ আসন দিনে গোট চিনা বানা আসন বল দিলে কায় গোট সজা সজাওট হিসাব নে কায় সুন্দর দেখে সে নে আম দেখুন ভাই
1: জসন কি দেখ আমচো জন আমচো দেশ নে গটক রীতি নীতি আছে কি জন থানে আমি ঘর দুয়ার কে ছুক ছুকা সঙ্গালু সে নে আর কায় সুন্দর ঘর দুয়ার কে গবর নে লিপুন ভাতি কায় সুন্দর চিনা বানা বনালু সে রঙ্গোলি বনালুস বললো নে হুতা ভগবান মঞ্চ ওয়াস হয়ে
0: ওয়াস হয়ে সে
1: হাই কি
0: অসন্ঠান মনে নে
1: অসন্ঠান মনে আর দেখ তো কাজ বলে সুন্দর দেখা দেয় সে
0: হো
1: তো ইয়ে আমচে গোটো পরম্পরা বলে আছে
0: পরম্পরা বলা আছে
1: কি আমি কোনি বলে শুভ কাম করু সে পূজা পাঠ করু সে
0: হো
1: না তিয়ার বাহার হয়ে সে
0: হো
1: তো উদল দায় আমি কায় সুন্দর ঘর কে সারা বাড়া করুন ভাতি দুয়ার কে চিকন চাকন বনন ভাতি কায় সুন্দর রঙ্গোলি মন বনাও সে
0: হো
1: আর তুই তো জানিস দাসু ভাই আজিকালি চো আগে চো জন রঙ্গোলি বনাতে হিসাব হতে রে হুন পিসান লে বনাতে রে লুয়া
0: হো
1: নে মানতার আজিকাল ইত্র সুন্দর সুন্দর রং চো রং রং চো আমাকে হাট বাজার গেল নে রঙ্গলি উন মিরে সে
0: মিরে সে
1: যে কি আমি উপয়োগ করুন ভাতি কায় সুন্দর ঘর চো পুরে জো নাই উত্তর দুয়ার নে কায় সুন্দর রঙ্গলি বনাক সক আর রঙ্গলি বলে আজিকাল পরম্পরা তো আইসি মানতার সঙ্গে সঙ্গে আমি দেখুন সু একে নেই ব্যাপার চো হিসাব নে বল ধন্দা পানি চো হিসাব নে কসন বনালাস বলুন কম্পিটিশন মন বল হয়ে সে প্রতিস্পর্ধা যে কি আমি বলুন সেই যে রঙ্গলি চো হয়ে সে এবার কে বলি স্কুল হিসাব নে বল করাস কয়ে কে জন এনজিও মন হয়েছে
0: হুমন
1: বল করাস তো ইয়ে জন সজাওট হিসাব তো আসেছি সঙ্গে সঙ্গে গোটক কলাকার চো জন ভিতর চো কলা আয় হুনকে বানুন
0: পুরে আনে সে আর জসন কি নে আগে তো তেহার বাহার নে জসন কি জসন কি ঘর কে সাজাবট হিসাব নে বানাতে চ রহো মন্ত্র কায় অসনে বল গোট সৌ সৌ কিয়া তোর হিসাব নে এবি বল অসন কর সোত কি জোন দিন জসন কি রঙ্গোলি দে তোর নে আর রঙ্গোলি বানা তোর বল জসন কি আগে খুঁড়ি কায় তো বল নি লাগে কসন বললে ঘর জসন চাউরা আটা বলে আয় নে চাউরা আটা হোলি না আলে কলর করলো বিতি রেতি হোলি দিয়া হোলি ফুল পানা মন হোলি অসন মন বল কায় সুন্দর সাজাউ রহো সোত দেখুন ভাতি হরিক লাগে হরিক লাগে মন বলে
1: হ্যাঁ
0: হ্যাঁ তো হুনি হিসাব নে আর দখ লেবল কায় জসন কি কোনি দুসর দখ তো লোক বলে আচ্ছা লাগে সে আর হুন মই দখুন ভাতি দুসর লোক বল বানায় সতে নি মন বল বানাস আম বল বনাও বলুন ভাতি
1: নে তো বলতো বটে আই দাসু ভাই কি আমচো দেশ নে কয় করিতি নীতি ধর্ম কে মান তো লোক জাত বিরাতের লোক মন আস মান তো সপায় চো গোট কি মন আসে কি আমকে ঘর কে সাফ সাফাই সঙ্গা তো রায় ঘর চলে পরে সাফ সাফাই রো ঘর চুক চুকা রো তেবে জো নাই আমি কোনি বল বিমারি সে মারি বাচুক সক
0: বাচুক সক
1: আর ঘর সুন্দর রানো নে মন বল হরি
0: মন বল হরি করু ভাই হো
1: তো এ তো হলি আমচো গোট বাত মে বলতে আমচো লগে জাহলা মন আসে
0: আলে
1: শুনু
0: হ্যাঁ
2: एक मजबूत घर बिल्कुल उस

0: মজো গোড় বাত হনুঞ্চ বলি ভাষা সাপাই অলগে
1: হয়েছে অলগে চয়েছে ঠান দেখুন নে
0: হাও আর উনি হিসাবনি কাই হয়েছে কি জসন আমি দেখুন সে কি কোনাগাঁও ওয়ার্ড চহল বি অলগে আছে
1: হাও
0: আম চ লহন্ডিগুড়া ওয়ার্ড চহল বি অলগে
1: অলগে আছে হাও
0: তোকা পাল গেল হুন ওয়ার্ড চখিনি খল বি অলগে দেখ সুনুক মিলেছে
1: হাও
0: আসলে আমি সুকমা পাড় যাও সুন বাড়ে দৌড়লি বলছো
1: হ্যাঁ
0: ধরবি বলছো তো বলতো গোটে কি আমচো বস্তর চো গোট নেই বললো নেই আমচো পুরা দেশ
1: নেই দেশ নেই
0: সাপাই বাড় জোন বলে আদিবাসী ভাই বেন মে না সত মঞ্চ খানা পিনা
1: রহন সহন
0: রহন সহন সঙ্গে সঙ্গে হুন মঞ্চ বলি ভাষা এই সাপাই অলগে আছে মানতে নেই সাপাই অলগে হলো কারণ নেই নেই আমকে কোনি বলে আসন বলুক নি সকত কি আমি গোট কি ভাই বোন আসন নি আসু
1: নি আসু আর এমন জো যসন জুন গোট পহচান বলে দিদি নে
0: সাথে বলি
1: হ্যাঁ এমন জো গোট পহচান বলে কসন বললন কোন লোক বললাম দেখু সে এমন জো ভাষা বলি না রহন সহন এমন জো খান পান হিসাব নে বলে অলগ জানু হয়ে সে কি কোন নে কোন ঠান জো লোক আর ঠান ঠান হিসাব নে মঞ্চ রঙ রূপ বলখন অলগ রয়ে সে
0: আমি দেখ হ্যাঁ যসন কি এবে মে যসন তু কে বললে নি
1: হ্যাঁ
0: কি যসন আমি দেখু তে হুন বাট কোন বাট বলন ঝাড়খণ্ড বাট দেখু
1: হ্যাঁ
0: হুন বাট চো ফিন্দা ওড়া বলে আলগে আদিবাসী ভাই বেন বন আলগে উসনে আমি যশপুর বাড় দেখুন দে হুতা চো ভাই বেন মন চো গোড় বাত আলগে আসে আর হুন যশপুরিয়া জন বলি আয় হুন বল সত
1: আলগে আসে
0: আর হুন চো খান পান তিস তিহার বলে আলগে হয়
1: আলগে বানায় সত
0: আর হুন মন চো নাচা ডাগা বলে আলগে হিসাব
1: আলগে হয়েছে
0: যেসন আমি এ বাট দেখুন সে আমসে বস্তা নে মুরিয়া ভত্রা মন দেখুন সে এ মন চো তিস তিহার আলগে আসে
1: আলগে আসে
0: আর হুন তিস তিহার নে কসন হুন চো রুসুম হয়েছে পূজা পাঠ চো আসনে বিয়া বর পর নাম দেখুন সে রুসুম মন জন হয়েছে হুন আলগে হয়েছে আর ইয়ে অলগে অলগে রুসুম নীতি হতে হতে বলে আমচো জিত্র বলে আদিবাসী ভাই বেন মেন আস এ সপায় কি আমি গোট কি মানুষ এই কাজে আমি বলু সে সর্ব আদিবাসী সমাজ
1: আরে আচ্ছা নগদ গোট বলে যসন কি আগে পুরখতি বেলে যসন চলতে এসে নে উনকি বিলকুল সপায় লোক সজো নে সঙ্গলা সো আগে এত পিড়ি মন বল সাং সো তে মন শিখায় সো তে মন কে তো এন চলতে এসে না যসন কি নোয়া পিড়ি এসো তা আমি নি মানু বললে হনে বেত লুপ্ত হতি
0: তো
1: মন বল মান সো মন বল সমাজ সো নে আরে তো পিড়ি কোন বল সাং সো
0: সাং সো তার এই কাজে আমকে কাজে আমচা জোন বলে আদিবাসী ভাই মন আসত হুন মন আপলো পুরখতি বেরালে জোন বলে রীতিনীতি চলে সে হুনকে মানতে হত আর আপলো ঘর চো পিলা মন চেপ চোজন পিলা ঝিলা মন আসত হুন মন সোচে মোবাইল নে ভিড়ুন রুয়াত তো মোবাইল কে দেখতো শিখতো খারাপ নয় মানতার আমি কোন রুসুম নীতি মানতো ঘরে জন্ম ধরলু সে আমচো কায় পূজা পাঠ হয়েছে আমচো তীজ তিহার কাসন হয়েছে এ সাপায় গোট গোলা এবে চো জুয়ান জুয়ান লেখি পিলা মনকে জানতো খুবই জরুরি হয় তেবে হুন মন আগে জন ভাতি আপলো জন পুরখতি চো জন নিয়ম নীতি আসে জন সংস্কৃতি আসে জন হুনমন চো গোড় বাত আসে বলি আসে বচাও সকদে
1: তো এতুর লি গোট মন দিদি নে আর মোটু নাউর বলাম চলো জাহালা মন আসতা আলে মন কামরাও
0: আলে